0: করজনা আলেখ্য এবং উপস্থাপনা অনিত্য মহান্তি।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। শুনন্তু অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি শান্তনু কুমার রথ।
1: শ্রীজগন্নাথ সংস্কৃতিকে যেতে যেতে খুঁজিবা সেথিরু গোটিয়ে পরে গোটিয়ে বড় বড় কথা বাহারিব। শ্রীক্ষেত্রের ধর্মীয় উদারতার আউ গোটিয়ে বড় উদাহরণ হচ্ছে শ্রীক্ষেত্রে গড়ি উঠিবা শতাধিক মঠ। এ সবু মঠ ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের, রামানুজ, রামানন্দী, পঞ্চরামানন্দী, শ্রীশঙ্কর, নিম্বার্ক, বিষ্ণুস্বামী, ব্রহ্মমাধ্ব, গৌড়েশ্বর, অতিবড়ি, অনন্ত, কবীর, নানক, স্মার্ত, অঙ্গলা, দশনামী, মাধবাচার্য, বল্লভাচার্য, উৎকলীয় বৈষ্ণব ইত্যাদি ইত্যাদি এই সম্প্রদায় মানঙ্কর একাধিক মঠ শ্রীক্ষেত্রে অছি। আমার শ্রীজগন্নাথ শবর দেবতা কিংবা বৈদিক দেবতা হুঁতু, তাঁকর পূজা পর্ব রীতিনীতির এক পদ্ধতি অছি। এ যে সম্প্রদায় মানে শ্রীক্ষেত্রকে আসলে সেমানকর দেবতা ভিন্ন, তাঁকর পূজা পদ্ধতি ভিন্ন, গোটিয়ে ভিন্ন দেবতা এবং তাঁকর ভিন্ন পদ্ধতিকে এইটি রক্ষা কোণ দরকার লা, পুনি গোটিয়ে দুইটা নুহে শহ শহ গণ্ডগোল নথিলে গণ্ডগোল হবার সম্ভাবনা, কিন্তু শ্রীক্ষেত্রের এসবু হল না। কারণ জগন্নাথ সংস্কৃতিকে গড়ি মহাপুরুষ মানে উৎকলর গজপতি মানে ধরি নেই সবু মত আ সবু পথর মূল হচ্ছে সনাতন সংস্কৃতি। বেদরে যা কুহাযাই একং সত বিপ্রাহা বহুধা বদন্তি, সত্য এক তাকে ভিন্ন ভিন্ন ভাবে কুহযায়। তেণু এই যে সম্প্রদায় মানে বাহারি সেমানে জগন্নাথঙ্কঠারু ভিন্ন নুহন্তি, এই কথাটা সেমানে বুঝিলে বলি শ্রীক্ষেত্রে এতে সম্প্রদায়কে স্থান মিলিলা। শ্রীজগন্নাথ সংস্কৃতি বুঝি সারিথিলা যে মানব জাতির কল্যাণ ধর্মীয় বিভেদ বা সংঘর্ষে না, ধর্মীয় মিলন বা গ্রাহকতার অছি। জগন্নাথ সংস্কৃতি যেভাবে নিজের মত এবং বিচারক নিয়ে আগুক বড়ুচি, অন্য সম্প্রদায় মানে নিজের মতক নিয়ে বড়িবার অধিকার রাখত, সে শ্রীক্ষেত্র।

শ্রোতা বন্ধু, আপনার মনে অছি না গীতটি শুণবা পূর্বর আমি মানে কথা হেউথিলে হিট ওয়েভ বা তাপ প্রবাহ সম্পর্কে। তেবে আজি খরার তাপরে গছপত্র শুখিবাকু লাগুচি, পোখরী ও নদীর জলস্তর মধ্য ধীরে ধীরে কমি আসুচি। খালি আমি মানে নুহে, জীবজন্তু মানে মধ্য জল অভাবরে দিন বিতাউছন্তি। এই অত্যধিক গরম আম স্বাস্থ্য পাই মধ্য বিপদ সৃষ্টি করে চলেছি। হিট স্ট্রোক, ডিহাইড্রেসন, মুন্ড বুলাইবা, ক্লান্ত অনুভব হওয়া ভাই ঘটনা দিনকু দিন বড়িবাকু লাগিছি। শ্রোতা বন্ধু, বিশেষ করে শিশু, বয়স্ক ও বাহারে কাম করুথবা শ্রমিক মানে এহা দ্বারা অধিক মাত্রারে প্রভাবিত হেউছন্তি। তেবে এঠারে প্রশ্ন উঠুছি, এসবর কারণ কোন? শ্রোতা বন্ধু, মো মতরে জঙ্গল নষ্ট হবা, অত্যধিক প্রদূষণ, অনিয়ন্ত্রিত শহরীকরণ, প্রাকৃতিক জলাশয়গুড়িক ক্ষতিগ্রস্ত হওয়া দ্বারা তথা জলবায়ুরে পরিবর্তন দেখা যা, এসবু হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির প্রমুখ কারণ। হ্যাঁ শ্রোতা বন্ধু, প্রকৃতি ও মানুষ অঙ্গাঙ্গী রূপে জড়িত। তবে প্রকৃতি ও আম মধ্যে থিবা সেই সন্তুলন ভাঙ্গিবার পরিণাম হচ্ছে আজির এই বর্ধিত তাপমাত্রা। শ্রোতা বন্ধু, সময়ের স্রোত তো পছকু ফেরিপারিব না, হলে অতীতরে আমদ্বারা হয়ে যাইথিবা এই অপূরণীয় ক্ষতিকু সুধারিবা পাই আমার মধ্যে কিছুটা কর্তব্য রয়েছে। এই যেপরিকি আজির পরিস্থিতিরে অত্যধিক খরা বেলে কিছু জরুরি কাম নথিলে বাহারকু বাহারন্তু নাহি, পর্যাপ্ত পরিমাণরে পানি পিওন্তু, এই খরাদিনে সুতা তিয়ারি হালুকা পোশাক পরিধান করন্তু, যথা সম্ভব বিপুল পরিমাণরে গছ লগাইবা সহিত অন্যমানঙ্কু গছ কাটিবারু নিবৃত রখন্তু, জল অপচয় রোকিবা সহিত বর্ষা জলর সংরক্ষণ করন্তু। আর শ্রোতা বন্ধু, ঘর আগরে পক্ষী ও পশুমানঙ্ক পাই পানি পাত্রটি মনে কি রখন্তু। তবে মনে রখন্তু, প্রকৃতি আমার আবশ্যকতা পূরণ করে পারিব, কিন্তু আমার লোভ নুহে। আজি আমি গোটিয়ে গছ লগাইবার অর্থ হেউছি আম আগামী ভবিষ্যৎ পাই শীতল ছায়াটিয়ে প্রস্তুত করিবা। গোটিয়ে বুন্দা জল বঞ্চাইবার অর্থ হেউছি ভবিষ্যতর জীবনকু সুরক্ষিত রাখিবা। তেবে চালন্তু প্রতিজ্ঞা করিবা, প্রকৃতিকু ভালো পাইবা, জলকু সঞ্চয় করিবা, গছ লগাই

শ্রোতা বন্ধু, আমি কথা হেউথিলে সময় সহিত বদলিথিবা প্রকৃতির রূপ সম্পর্কে। তেবে আকাশ, পবন, জল, জঙ্গল ও মাটি এই পাঁচটি মুখ্য উপাদানের গড়ি উঠিছি আমার এই সুন্দর প্রকৃতি। প্রকৃতির এই স্বচ্ছ বায়ু দ্বারা আমি নিঃশ্বাস প্রশ্বাস নেউছে। প্রকৃতি আমাকে পিইবা পাই জল ও বঞ্চিবা পাই সমস্ত আবশ্যক সম্পদ মধ্যে দেইছি। কিন্তু আজি প্রকৃতি তার সন্তুলন হরাই বসিছি। বড়ুথিবা খরা, অত্যধিক তাপ প্রবাহ ও বদলুথিবা পানিপাগ আমাকে চিন্তারে পকাই দেইছি। শ্রোতা বন্ধু, তেবে আপন মানে লক্ষ্য করিথিবে বিশেষ করে এই বর্ষ অনেক স্থানের তাপমাত্রা সাধারণ ঠারু অধিক রয়েছে। দিনবেলা তত্তলা পবন দেহ জাড়ি দেউছি, গছপত্র ধীরে ধীরে মৌলি যাউছি, এপরিকি লোকমানে উত্তপ্ত খরা যোগ ঘর বাহারকু বাহারিবাকু মধ্যে ভয় করুছন্তি। তেবে শ্রোতা বন্ধু, এই পরিস্থিতি পছরে যেউ বিশ্বস্তরীয় পানিপাগ ঘটনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেইছি তাহা হুয়েত এই বিগত কিছু মাস মধ্যে আপন নিশ্চিন্ত শুনিথিবে। হ্যাঁ, মু কহুছি এলিনো কথা। তেবে এটি প্রশ্ন উঠে, এলিনো কোন? এলিনো হেউচি প্রশান্ত মহাসাগরর মধ্য ও পূর্ব অঞ্চলরে সমুদ্র জলর অসাধারণ রূপে উষ্মতা বৃদ্ধি পাইবা। এহা বিশেষ করে পৃথিবীর বায়ুমণ্ডল ও পানিপাগকু প্রভাবিত করিথায়। শ্রোতা বন্ধু, সাধারণতঃ প্রত্যেক 2-7 বর্ষ মধ্যে এই পরিস্থিতি দেখা দেইথায়, যাহাদ্বারা এলিনো সক্রিয় হেবা সহ ভারতর মৌসুমী জলবায়ু দুর্বল হয়ে পড়ে। ফলস্বরূপ বর্ষা কম হুয়ে, জলস্তর হ্রাস পাইথায় ও তাপমাত্রা ধীরে ধীরে গুরুতর রূপে বড়িবাকু লাগে। এই এলিনো প্রবাহ সময় দিনর তাপমাত্রা বড়িবা সহিত রাতিরে উষ্মতা মধ্যে কমি নথায়। মাটির আর্দ্রতা কমি যায়, পোখরী, নদী, জলাশয় গুড়িকর জলস্তর ধীরে ধীরে হ্রাস পাইবাকু লাগে। শ্রোতা বন্ধু, এপরিকি জঙ্গলরে অগ্নিসংযোগ হেবার সম্ভাবনা মধ্যে অধিক বড়ি যায়। সেথিপাইঁ এই বর্ষ অনেক অঞ্চলরে অনুভব হইতিবা এই বর্ধিত তাপমাত্রাকু বৈজ্ঞানিক মানে এলিনো তথা জলবায়ু পরিবর্তনর সংযোগ বলে মনে করুছেন্তি। শ্রোতা বন্ধু, আগকু কথা হবা এহার বিভিন্ন ক্ষেত্রে দেখা যাওথবা ভিন্ন ভিন্ন প্রভাবকু নেই। হেলে বর্তমান শুনে নবা আম শ্রোতাঙ্ক অনুরোধর পরবর্তী গীতটিকু। গীতটিকু অনুরোধ করিছেন্তি তলমালি সাহি পুরীরু মামালি সুবুধি। সে অনুরোধ করিতেবা গীতটি রহিছি কিশোর কুমারক কণ্ঠরে গোলমাল হিন্দি কথাচিত্রর।

শ্রোতা বন্ধু, আশা করুছি গীতটি আপনার মনকু নিশ্চিত ছুঁইথিব। তবে আপন বি চাইলে আপনার মনপসন্দর গীত আমকু চিঠি কিংবা এসএমএস মাধ্যমে জনাই পারিবে। আমি আপনার সেই মনপসন্দর গীতটি আম কার্যক্রম হিলোড়ে নিশ্চিত শুনাইব, কেবল ও কেবল 103.4 এফএম মাধ্যমে। তবে শ্রোতা বন্ধু, গীত অনুরোধর বার্তা সহিত আম কার্যক্রম হিলোড় পাই আপনার বহুমূল্য মতামত আমাকে চিঠি লিখে নিহাতে জনাইবে। সেথিপাই আম ঠিকণাটি কই রাখুছি, হিলোড় কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিনকোড 7500001। শ্রোতা বন্ধু, আপনার চাইলে এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনার বার্তা আম নিকটে পৌঁছাই পারিবে। সেথিপাই আম ফোন নম্বরটি কই রাখুছি 9437037892, 9437037892। তবে আজি তো সময় হয়ে সারিছি কার্যক্রমর বিদায় নেওয়াকু হব, হলে কথা দেউছি আগামী অধ্যায়ের পুনি কথা হবা কিছু নূতন বিষয়বস্তুক নেই আমার।

শ্রোতা বন্ধু, এতবেলে যাই শুণুলে বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম আকাশবাণী পুরী। আপনার মানে কার্যক্রম শুণুচ্ছেন ফ্রিকোয়েন্সি মডুলেসন মাধ্যমে 103.4 মেগাহর্টজ যোগে। বর্তমান শুণন্তু এনসিআরটি কার্যক্রমর 1326 অধ্যায়।

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার যুবক যুবতীঙ্ক দক্ষতা বিকাশ পাই অনেক পদক্ষেপ নেইছন্তি। বহু যুবকেন্দ্রিক যোজনা মাধ্যমে সেমানকর বিকাশ হেউছি। আমি মানে জানিছে দেশের প্রগতি ও সমৃদ্ধিরে যুব দক্ষতা বিকাশের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। আজির যুবপিঢ়ি আসন্তা কালির ভবিষ্যৎ, যদি সেমানকু সঠিক দিগদর্শন এবং কার্যক্ষেত্র অনুযায়ী দক্ষতা প্রদান করা যায়, সেমানে কুশলী হবে এবং দেশের বিকাশ ধারে ভাগিদারি হয়ে পারিবে। বিশ্বস্তরীয় প্রতিযোগিতার না করা সামাজিক স্থিরতা ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করে পারিবে। এই অবসরের আজ রয়েছে আলোচনা, দেশের প্রগতির যুব দক্ষতা বিকাশের আবশ্যকতা। এ সম্পর্কে আলোচনা করছেন অখিল তরাই।
1: আজির বিষয়বস্তুটি হচ্ছে দেশের প্রগতির যুব দক্ষতা বিকাশের আবশ্যকতা। বন্ধুগণ, ভারত আজ বিশ্বর সবুঠার কম বয়স্ক দেশ। আম পাখানে বিশাল যুবশক্তির এক অফুরন্ত ভণ্ডার অছি। কিন্তু আমাকে গোটিয়ে কথা বুঝবাক হব যে কেবল জনসংখ্যার যুবকমানের সংখ্যা অধিক হলে দেশের প্রগতি আপে আপে হয়ে যায় না। সেই যুবশক্তি যেতবে দক্ষতা বা স্কিল সহিত জড়ি হুয়ে সেতবে যাই দেশের আসল বিকাশ হুয়ে। আজির আধুনিক সমাজ বহুত দ্রুতগতিতে বদলুছি। আমি এক বৈষয়িক এবং প্রতিযোগিতামূলক যুগে বঞ্চুছু। পূর্বর কেবল গোটিয়ে সাধারণ ডিগ্রি হাসল করে নেলে চাকরি মিলে যাওয়া, কিন্তু আজ সময় বদলিছি। আজ কাগজ কলমর ডিগ্রি অপেক্ষা আপনার হাতে কি স্পেশাল হুনর অছি তাকে অধিক গুরুত্ব দিয়া যাচ্ছে। উচ্চশিক্ষা পাই মধ্যে অনেক সময়রে যুবপিঢ়ি বেকার হয়ে বসুছন্তি। এর একমাত্র কারণ হচ্ছে স্কিল কে বা দক্ষতার অভাব। বাজারে যে কামর চাহিদা আছে আমার যুবপিঢ়ি সেই ব্যবহারিক শিক্ষা মিলি পারু না। শ্রোতা বন্ধু, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ আগরে এক বড় স্বপ্ন রাখিছন্তি, ভিজন 2047 বা বিকশিত ভারত 2047। যেতবে ভারত আসন্তা 2047 মশিয়ার নিজ স্বাধীনতার 100 বর্ষ পূরণ করিব, সেতবে আম দেশ বিশ্বর সবুঠার আগুয়া সমৃদ্ধ ও বিকশিত রাষ্ট্র ভাবে উভা হবার লক্ষ্য রাখিছি। কিন্তু এই ভিজন বা স্বপ্নকু সাকার করিবা সবুঠার বড় সারথী হচ্ছে আমার যুবপিঢ়ি। প্রধানমন্ত্রীঙ্ক কহিবা অনুযায়ী 21তম শতাব্দীর ভারতকু আগুকু নেবাকু হেলে যুবক মানকু কেবল শিক্ষিত নুহে বরং স্কিল বা দক্ষ করিবাকু হেব। এই সময় হচ্ছে যুবপিঢ়ীঙ্ক পাই নিজ দক্ষতা বলরে দেশের ভাগ্য বদলিবার সুবর্ণ সুযোগ। ভিজন 2047 কেবল এক সরকারি নীতি নুহে, এহা প্রত্যেক ভারতীয় যুবকঙ্কর আত্মনির্ভরশীল হেবার এক সংকল্প। যদি আমার যুবপিঢ়ি বিশ্বস্তরীয় দক্ষতা হাসল করিবে, তেবে বিশ্বর শ্রম বজারকু ভারত হি নিয়ন্ত্রণ করিব। যুব দক্ষতা ও আত্মবিশ্বাস।

0: ଆକାଶବାଣୀ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସବୁ ସ୍ଥାନରେ ସବୁବେଳେ।
1: আজি তো পার্টি দরকার, প্রথমে চ্যাম্পিয়ন সহ সেলফি উঠেবা। আইডিয়া, এইটি পার্টি করিবা, চলো পিজ্জা পার্টি। চল তো কার্ড পিনদে,
2: মো কার্ডর ডিটেলস মু নিজে হি ভরিবি।
1: আরবিআই কহে যে নিজর পিন, ওটিপি, সিভিভি কিংবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাহা সহিত শেয়ার করন্তু নাহিঁ। অনলাইন ব্যাংকিং কেবল নিজর কম্পিউটার, মোবাইল এবং সিকিউর নেটওয়ার্ক দ্বারা করন্তু।
2: বাই গার্লস, কোয়াড়ে যাওছু, শুনি পারলুনি, নো শেয়ারিং।

শ্রোতা বন্ধু, আপনার মনে অছি না গীতটি শুনিবা পূর্বর আমি মানে কথা হেউথিলে হিট ওয়েভ বা তাপ প্রবাহ সম্পর্কে। তবে আজ খরার তাপরে গছপত্র শুখিবাকু লাগুচি, পোখরী ও নদীর জলস্তর মধ্য ধীরে ধীরে কমি আসুচি। খালি আমি মানে নুহে, জীবজন্তু মানে মধ্য জল অভাবরে দিন বিতাউছন্তি। এই অত্যধিক গরম আম স্বাস্থ্য পাই মধ্য বিপদ সৃষ্টি করে চলেছে।

শ্রোতা বন্ধু, আমি কথা হেউথিলে সময় সহিত বদলিথিবা প্রকৃতির রূপ সম্পর্কে। তেবে আকাশ, পবন, জল, জঙ্গল ও মাটি এই পাঁচটি মুখ্য উপাদানরে গড়ি উঠিছি আমার এই সুন্দর প্রকৃতি। প্রকৃতির এই স্বচ্ছ বায়ু দ্বারা আমি নিঃশ্বাস প্রশ্বাস নেউছে। প্রকৃতি আমাকে পিইবা পাই জল ও বঞ্চিবা পাই সমস্ত আবশ্যক সম্পদ মধ্যে দেইছি। কিন্তু আজি প্রকৃতি তার সন্তুলন হরাই বসিছি। বড়ুথিবা খরা, অত্যধিক তাপ প্রবাহ ও বদলুথিবা পানিপাগ আমাকে চিন্তারে পকাই দেইছি। শ্রোতা বন্ধু, তেবে আপন মানে লক্ষ্য করিথিবে বিশেষ করে এই বর্ষ অনেক স্থানের তাপমাত্রা সাধারণ ঠারু অধিক রয়েছে। দিনবেলা ততলা পবন দেহ জাড়ি দেউছি, গছপত্র ধীরে ধীরে মৌলি যাচ্ছি, এপরিকি লোকমানে উত্তপ্ত খরা যোগ ঘরু বাহারকু বাহারিবাকু মধ্যে ভয় করুছন্তি। তেবে শ্রোতা বন্ধু, এই পরিস্থিতি পছরে যেউ বিশ্বস্তরীয় পানিপাগ ঘটনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেইছি তাহা হুয়েত এই বিগত কিছু মাস মধ্যে আপন নিশ্চিন্ত শুনিথিবে। হ্যাঁ, মু কহুছি এলিনো কথা। তেবে এটি প্রশ্ন উঠে, এলিনো কোন? এলিনো হেউচি প্রশান্ত মহাসাগরর মধ্য ও পূর্ব অঞ্চলরে সমুদ্র জলর অসাধারণ রূপে উষ্মতা বৃদ্ধি পাইবা। এহা বিশেষ করে পৃথিবীর বায়ুমণ্ডল ও পানিপাগকু প্রভাবিত করিথায়। শ্রোতা বন্ধু, সাধারণত প্রতি 2-7 বর্ষ মধ্যে এই পরিস্থিতি দেখা দেইথায়, যাহাদ্বারা এলিনো সক্রিয় হেবা সহ ভারতর মৌসুমী জলবায়ু দুর্বল হয়ে পড়ে। ফলস্বরূপ বর্ষা কম হুয়ে, জলস্তর হ্রাস পাইথায় ও তাপমাত্রা ধীরে ধীরে গুরুতর রূপে বড়িবাকু লাগে। এই এলিনো প্রবাহ সময়রে দিনর তাপমাত্রা বড়িবা সহিত রাতিরে উষ্মতা মধ্যে কমি নথায়। মাটির আর্দ্রতা কমি যায়, পোখরী, নদী, জলাশয় গুড়িকর জলস্তর ধীরে ধীরে হ্রাস পাইবাকু লাগে। শ্রোতা বন্ধু, এপরিকি জঙ্গলরে অগ্নিসংযোগ হেবার সম্ভাবনা মধ্যে অধিক বড়ি যায়। সেথিপাই এই বর্ষ অনেক অঞ্চলরে অনুভব হইতিবা এই বর্ধিত তাপমাত্রাকু বৈজ্ঞানিক মানে এলিনো তথা জলবায়ু পরিবর্তনর সংযোগ বলে মনে করুছেন্তি। শ্রোতা বন্ধু, আগকু কথা হবা এহার বিভিন্ন ক্ষেত্রে দেখা যাওথবা ভিন্ন ভিন্ন প্রভাবকু নেই। হেলে বর্তমান শুনে নবা আম শ্রোতাঙ্ক অনুরোধর পরবর্তী গীতটিকু। গীতটিকু অনুরোধ করিছেন্তি তলমালি সাহি পুরীরু মামালি সুবুধি। সে অনুরোধ

শ্রোতা বন্ধু, আমি কথা হেউথিলি এলিনো সম্পর্কে। তেবে এই এলিনোর প্রভাব প্রকৃতি উপরে মধ্য দেখিবাকু মিলিছি। জঙ্গল গুড়িকরে গছপত্রর বৃদ্ধি ধীরে ধীরে কমিবাকু লাগিছি। ফুল ও ফল ধরিবার প্রক্রিয়া মধ্য প্রভাবিত হয়েছে। বন্যপ্রাণী মানে জল ও বাস অভাবজনিত সমস্যা দ্বারা মানব বসতি মধ্যকু প্রবেশ করুছন্তি। এহা মাটির উর্বরতাকু মধ্য হ্রাস করেছি। তেবে প্রকৃতির এই পরিবর্তন আমাকু স্পষ্ট সন্দেশ দেউছে কি যদি পরিবেশকু সুরক্ষা ন করা যিব তেবে আগামী দিনমানকরে এই সংকট আহুরি গুরুতর রূপ নেব। শ্রোতা বন্ধু, খালি প্রকৃতি নহে, এই এলিনো চাষীঙ্ক জীবনকু মধ্য প্রভাবিত করেছে। কারণ ওড়িশা ভলি কৃষি প্রধান রাজ্যরে এই বর্ধিত তাপমাত্রার প্রভাব চাষীঙ্কর সমস্যা বড়াইছে। ধান চাষ পাই পর্যাপ্ত পরিমাণরে জল মিলিপারু নাহি, পনিপরিবা চাষ মধ্য ক্ষতিগ্রস্ত হেউছে। তেবে চাষ জনিত খরচ বৃদ্ধি হওয়া সহ উৎপাদন কমিযাই

শ্রোতা বন্ধু, আশা করুছি গীতটি আপন মানক মনকু নিশ্চিত ছুঁইথিব। তেবে আপন বি চাহিলে আপনক মনপসন্দর গীত আমকু চিঠি কিংবা এসএমএস মাধ্যমে জনাই পারিবে। আমি আপনকর সেই মনপসন্দর গীতটিকু আম কার্যক্রম হিলোলরে নিশ্চিত শুনাইবু, কেবল ও কেবল 103.4 FM মাধ্যমে। তেবে শ্রোতা বন্ধু, গীত অনুরোধর বার্তা সহিত আম কার্যক্রম হিলোল পাই আপনকর বহুমূল্য মতামত আমকু চিঠি লেখি নিহাতে জনাইবে। সেথিপাই আম ঠিকনাটি কহি রাখুছি, হিলোল কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিনকোড 7500001। শ্রোতা বন্ধু, আপন চাইলে এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনকর বার্তা আম নিকটরে পৌঁছাই পারিবে। সেথিপাই আম ফোন নম্বরটি কহি রাখুছি 9437037892, 9437037892। তেবে আজি তো সময় হয়ে সারিছি কার্যক্রমরু বিদায় নেবাকু হেব, হেলে কথা দেউছি আগামী অধ্যায়রে পুনি কথা হবা কিছু নূতন বিষয়বস্তুকু নেই আম কার্যক্রম হিলোলরে কেবল 103.4 FM মাধ্যমে। আজি পাই তো সময় হয়ে সারিছি, রহুছি নমস্কার। উপস্থাপনারে মু দিব্যদর্শিনী পরিডা। শুনিলে কার্যক্রম হিল্লোল, উপস্থাপনা করিথিলে দিব্যদর্শিনী পরিডা, প্রযোজনা করিথিলে দিলীপ কুমার নায়ক। আকাশবাণী পুরী আপন মানে কার্যক্রম শুনুছন্তি 103.4 FM রে। শ্রোতাবন্ধু, বর্তমান শুণন্তু কেতোটি হিন্দি চলচ্চিত্রর গীত। কার্যক্রমর প্রথম গীতটি গাইছন্তি লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফি। চলচ্চিত্রটি হেউছি দিল তেরা দিওয়ানা।